সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর আহিন মাহর আজি 5 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর আজি 23 তারিখ। পঞ্জিকার পোয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর দ্বাদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:15:38 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:17:09।

দুর্যোগের আশঙ্কাত ব্যাপক সতর্কতামূলক কার্যসূচী আরম্ভ। বিজ্ঞানীর গবেষণাত ভয়ঙ্কর তথ্য, অস্বাভাবিক হারত রাজ্যত হ্রাস হব বরষুণ, অধিক খরাঙর কবলত পড়ার সম্ভাবনা রাজ্য। 2029 চনের লোকসভা নির্বাচনের আগতে নারী সংরক্ষণ আইনখন কার্যকরী করার বাবে কেন্দ্রীয় সরকারে নতুনক সংশোধনী অনার পরিকল্পনা করেছে। 5 দিনের কর্মসপ্তাহর আন কেবাটাও দাবীত পুনের 28, 29 আর 30 সেপ্টেম্বরত দেশজুড়ি চলিব ব্যাঙ্ক কর্মচারীর ধর্মঘট। ডিব্রুগড়ত সংঘটিত প্রায় 50 লাখ টাকার চাঞ্চল্যকর অনলাইন বিত্তীয় প্রবঞ্চনার তদন্তর আগবিচারি এইবার কেরালামত উপস্থিত হয়েছে ডিব্রুগড় আরক্ষী। মেঘালয়ের কৌশলী আগ্রাসনে বিপদত পেলাব হিমাঞ্চলের অসমীয়া গাঁওক, সীমার অসমীয়া গাঁওত মেঘালয়ের লোকগণনা। সেন্টার ফর সোশিয়াল এন্ড ইকোনমিক প্রোগ্রেসর অধ্যয়নত উদ্বেগজনক তথ্য, প্রাকৃতিক দুর্যোগত কোঙা রাজ্যের বিত্তীয় ব্যবস্থা। গুজরাটের একতানগরত কালি 72 সংখ্যক চলচ্চিত্র বঁটা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে চলিত বর্ষের কৃতি প্রতিভাধর সকলক সন্মানীয় বঁটাসমূহ আনুষ্ঠানিকভাবে প্রদান করে। যদুমণি দত্তর পরিচালিত জুই ফুলে শ্রেষ্ঠ অসমীয়া ছবি রজত কমল বঁটা লাভ করেছে। খেলের পৃষ্ঠাত আছে, ভারতের মহিলা ক্রিকেট দলে একেরাহে দ্বিতীয়বারের এশিয়ান গেমসত স্বর্ণ পদক জয় করেছে। ভারতের পুরুষের ব্যাডমিন্টন দলে কোয়ার্টার ফাইনেলত জাপানক 3-0 ব্যবধানত পরাস্ত করে সেমি ফাইনেলত উপনীত হয়েছে। প্রিয় শ্রোতা, আজি পুয়ার বাবে নির্ধারিত সময়ও শেষ হয়ে আহিল। আপনার আজির দিনটি শুভ হওয়ার কামনায় মই ভাস্বতী দেবী শর্মায় অনুষ্ঠানটি ইমানতে সামৰিছো। নমস্কাৰ।

ওজাপালির অনুষ্ঠানত সেয়া আছিল অম্বিকানাথ ওজা আর সংগীতবৃন্দ। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাপাহু। অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটারত 729 কিলোহার্জত আর এফ এম বেণ্ডর 101.6 মেগাহার্জত। প্রিয় শ্রোতা, এটা আগবাইছো বাদ্য সংগীতর অনুষ্ঠান। আজির অনুষ্ঠানত শুনক খনীন্দ্র পাঠকর গীতার বাদন।

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি কে লোন পোয়া যায় নো?
1: প্রথমে বাজেট বনাবলৈ শিক, তারপিছত খরচ কর।
0: কিন্তু বা
1: সা উপার্জনের এক অংশ সদায় বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
0: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
2: আরবিআই কয়
3: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসায় রাখে।
4: গীতালি অনুষ্ঠানত এইবাৰ শুনাব লৈছো চলতে চলতে বুলছবিৰ কিশোৰ কুমাৰৰ কণ্ঠৰ এই গীতটি।

0: হয়, খুব সুন্দরকৈ তুমি বাদ্যযন্ত্র পরিবেশন করিলা। এতিয়া আমি আন এগৰাকী ছাত্রীৰ ওচৰলৈ আহিছোঁ, তোমাৰ পৰিচয়টো দিবা।
1: নমস্কার, মোৰ নাম শ্রী নিহারিকা কুমার। মই
0: হয় আজি এই কেম্পাস আড্ডা অনুষ্ঠানটিত তুমি শ্রোতাসকলক কি শুনাব বিচাৰিবা?
1: মই শ্রোতাসকলক এটি বিয়ানাম শুনাব বিচাৰিম।

0: খুব সুন্দর কণ্ঠ আর খুব সুন্দর করে গীতটি পরিবেশন করিলা। এতিয়া আমি বিভাগরে প্রতুল ডেকা স্যারের ওসরে আহিছো। তেখেতের জানিব বিচারিম মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের যে সাহিত্য চড়া অনুষ্ঠান, স্যার অনুষ্ঠানের সঙ্গে যেহেতু খুব ভালকে জড়িত, গতি এই অনুষ্ঠানট কি কি কার্যসূচী গ্রহণ করা হয়, ছাত্র ছাত্রী কেনে ধরনের কার্যসূচী অংশগ্রহণ করবেন বা সাহিত্য চড়ানো কি তার বিষয়ে অকান জানিলে বিচারিম।
1: প্রথমে আকাশবাণী তেজপুর সমূহ দর্শক শ্রোতাক আন্তরিক ধন্যবাদ জানাইছো। দরং মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের সাহিত্য চড়া নামের একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানটির জড়িয়ে প্রতি বছরে আমার হাতে লিখা আলোচনী এখন প্রকাশ করে উলিওয়া হয়। লগতে আমি দুটা সংখ্যা ইতিমধ্যে ই আলোচনী এখন উলিয়াইছো, ইখন নামের ই আলোচনী, ইখন ই আলোচনীখনের দুটা সংখ্যা প্রকাশ পাইছে। আমি তৃতীয় সংখ্যাটো প্রকাশ করার কারণে আমি যজা চলাই আছো। লগতে হাতে লিখা আলোচনী আমার ইতিমধ্যে সাতটামান খণ্ড প্রকাশ পাইছে আর পরবর্তী সংখ্যাটো আমি অতি সোনকালে প্রকাশ করি। পরবর্তী সংখ্যাটো আমি জুবিন গার্গ বিশেষ সংখ্যা হিসাবে প্রকাশ করি বলে ভাবি আছো। তারবাবে ইতিমধ্যে লেখাসমূহ আমি বিচারিম ছাত্র ছাত্রীসকলের পৰা, আর যিমান সোনকালে পারি সিমান সোনকালে আমি হাতে লিখা আলোচনী প্রকাশ করে উলিয়াম।
0: হয়,
2: এয়া মই আন এগারী ছাত্রীর কাষলে আহিছো, তোমার পরিচয় দিবা।
3: নমস্কার, মোৰ নাম শ্রী প্রিয়ঙ্কা বৰা, মোর ঘর তেজপুরতে হয়। মই যেহেতু সৰুৰেপৰা অসমীয়া সংস্কৃতির ভাবনার লগত জড়িত হয়ে আহিছো, গতি সেই ভাবনার শকুনি চরিত্রটির একটি সংলাপ মই শ্রোতাসকলক শুনাব বিচাৰিছো।
4: ইমান চেষ্টা কি অথলে যাব পাৰে, ইমান পাপ কি পৃথিবীয়ে সহ্য করব পাৰে। মোৰ আজন্ম সাধনের সফলতা দূরত দুর্যোধন, তুমি রাজ রাজেশ্বর আর মই দীনহীন অন্ন সেবী, তুমি শত জীবিত ভ্রাতার জ্যেষ্ঠ আর মই শত প্রেতাপমার কনিষ্ঠ। তোমাতেই মোটেই

0: আমি প্রতিজ্ঞা করব বিদেশি বস্তু বর্জন করি, বিদেশি বস্তু
1: শোষণের বিরুদ্ধে সংগ্রাম করবলে শিকাইছিল গান্ধীজি, বুঝলি মাজনী?
2: বলা ককা, তোমার ভাগর লগা যেন লাগিছে, বলা।
1: ও বল বল, চড়া ঘরতেই বহু গই বল।
2: বলা বলা ককা, বলা।

0: মাঠে নাই, দেশের মুক্তি সংগ্রামের অতুলনীয় যোদ্ধা আজীবন গান্ধীবাদী নন্দ পাঠকের জ্যেষ্ঠ পুত্র বিশ্বজিৎ পাঠকের পরিয়ালের চিনাকি কব যে আমি একজন যোগ্য ব্যক্তিক নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবলে পঠিয়েছো। যে নন্দ পাঠকের নাম শুনিলে আজিও আমার মূর দুঃখ খাই যায়। সেই নন্দ পাঠক
1: বন্ধ করক, বন্ধ করক, আপনার বক্তৃতা বন্ধ করক। যে নন্দ পাঠকের পবিত্র নাম উচ্চারণ করেছে সেই নন্দ পাঠকের পুত্র বলে চিনাকি দিলেই বিশ্বজিৎ পাঠক মহান হয়ে না যায়।
2: অতনু ঢুকিয়ালে কোনে মারিছে?
1: দেশের নাগরিক হিসাবে হক কথাত মাত মাতি বলে মূর অধিকার আছে বিজিৎ দা।
2: ভালে ভালে ইয়াক আঁতৰিছে।

0: যারা অ্যান্টি প্রপাগান্ডা করেছিল দাদার বিরুদ্ধে।
1: গণতন্ত্রত সেই অধিকার সকলোরে আছে।
0: কিন্তু দেউতা ই বদমাছে
1: সব মই জানো, অতনু তহঁততকৈ আদর্শবান।
2: মই যাও ককা।
1: কিয় যাবা, কিয় যাবা অতনু? শিয়ালৰ ভয়ত সিংহ নপলায় অতনু। মূল লোরা আজি চেয়ারম্যান, ই চেয়ারম্যানৰ ভায়েক, গতিকে তার সাহস আরো বাড়িছে।
0: ই এই অতনুয়ে কি উলিয়াইছে জানে দেউতা? ইহেনো মিতুক বিয়া কৰে।
1: তাইক মই এই অতনুলৈ বিয়া দিম। মিতু মোর আদর্শরে গড় লওয়া ছোৱালী, তাই মোর ভবিষ্যৎ।
3: আমার ছোৱালীক কালৈ বিয়া দিম সেইটো স্থির কৰিবলে আমি মাক দেউতাকত আছো নহয় দেউতা? মই সকলো কথাই শুনি আছিলো। অতনুক আগলৈকো আমার ঘরের ভিতর নেদেখিলেই ভাল পাওঁ।
1: কি কি বলা বোয়ারি?
3: মিতু ভিতরলে আ।
1: এইখিনি কথা মোকেই কৈ গল নহয়।
2: মই আহো ককা।
1: যোৱা অতনুক, যোৱা। এইখন আজির পৰা মানুহৰ ঘর নহয়, চেয়ারম্যানৰ ঘর। মই এটা বুঢ়া মানুহ, 70টা বছরে মোৰ দেহত খুন্দিয়াই মোক শারীরিকভাবে এতিয়া দুর্বল কৰি পেলাইছে। কিন্তু সত্যৰ বাবে যুঁজিবলৈ, ন্যায়ৰ বাবে যুঁজিবলৈ দেহৰ শক্তি নালাগে, অস্ত্ৰৰ বল নালাগে। কোটি কোটি ভারতবাসীক নেতৃত্ব দিয়া বাপুয়ে কি হেরে যুঁজিছিল জানা
3: ককা?
1: যোৱা অতনু যোৱা। কিন্তু শুদ্ধ বাটেরে আগবাঢ়িবা, লক্ষ্য স্থির করি আগবাঢ়িবা, বুঝিছা অতনু?
2: আশীর্বাদ কর ককা,
1: বুকু ভরি আশীর্বাদ করিছু। যোৱা যোৱা অতনু।
3: কিবা গোলমাল হৈছে বোলে ককা? সৰু খুৰাহঁতৰ মিলত কোনোবাই জুই দিব খুজিছে।
1: বুজিছো, হিংসা ধ্বংস উন্মাদনাই ইহঁতকো পাইছেহি। মই যাওঁ মিতু, মই মিলত বনোৱা সকলক বুজাই দিম। এই মিলত আমার মজদুরের তেজ আর ঘাম আছে, ই আমার ভাত দিছে, তার ধ্বংস করবলে যাওয়া অন্যায়। মই যাও মিতু, মই যাও।
3: তুমি অকলে যাব নোৱাৰা, মই যাম তোমার লগত।
1: মিতু
3: মোক বাধা নিদিবা ককা, মই যাম।
1: বল বল বল মাজনী।
4: আপোনালোক নহয় ৰাইজ, মই বৰ দুঃখিত, এটা জৰুৰী কামত এফালে যাব লাগে, গতিকে আজি আপোনালোকৰ কথা শুনিব নোৱাৰিম। আপোনালোক আজি যাওক।
1: বিশ্বজিত, এই মানুহখিনিৰ কথা তই শুনিব লাগিব।
4: দেউতা আপুনি মিছামিছি।
5: নমস্কাৰ ছাৰ, বিশ্বজিতে মোৰ লগত অলপ।
1: তুমি মনে মনে থাকা ধৰ্মেশ্বৰ বৰুৱা, কাম কৰা মানুহৰ পৰা সময় বোৰ এনেদৰে কাঢ়ি লৈ তহঁতি দুখৰ কাম কৰা নাই?
4: দেউতা আপুনি
1: এইবোৰৰ জটিলতা তহঁতেই সৃষ্টি কৰি লৈছ আৰু তহঁতেই মূৰ পলকা মাৰিব খুজিছ।
4: এইবোৰ বিষয়ত আপুনি নোসোমালে ভাল দেউতা।
1: হয় নেকি? যা তেনেহ'লে যা যা যা। তুমি মনে মনে থাকা ধৰ্মেশ্বৰ। বিশ্বজিত, যোৱাৰ আগতে দুটামান প্ৰশ্নৰ উত্তৰ দি যা।
4: মোৰ সময় নাই ৰাইজ, আজি আপোনালোক যাওক, আন এদিন নাহিব।
1: মই যাবলৈ নিদিওঁ। এওঁলোকে ৰাতিপুৱা খেতি পথাৰলৈ নগৈ তোক লগ পাবলৈ আহিছে, কাৰণ তহঁতে নিয়ম কৰিছ, তহঁতৰ চহী নহ'লে বোলে একো কাম নহয়। এই যে এওঁলোকৰ সময় এনেদৰে লোকচান কৰিলি, তার দাম কোনে দিব?
4: কিন্তু মই এটা জরুরি কামত।
1: ধর্মেশ্বর বরুয়ার কাম। এই ধর্মেশ্বর বরুয়াই রাতিপুয়ায় আহি তোর লগত ঘন্টার পিছত ঘন্টা ধরি

0: হেৰা হেৰা বুলি শুনিছানে? হেৰা,
1: অ তুমি ইয়াতে বহি আছা? আজি মোক গাড়ীখন অলপ
2: মোক অকণমান অকলে থাকিবলৈ দিয়া।
1: কিয়, কি হৈছে? ওৱা, সেয়া
3: সেয়া বিজিত, তই